0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শো নবা মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জবেন তুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা দে জেনভলভমেন্ট
1: লস দুনি কাতাক ইতা জবেন তুডি রানে জবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone laosona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema agora haune mehi ba na sound ni dane ba contribui ba development ni habile de ham bot tep tebes tamba sai ma de ham bot husi inisu hawa aprende no ha consciente ba realidade na sound ni precise development development ni mak modernize sound sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado ne mak importante agora atu transforma sociedade maka ita tengi transforma lu kita ni hanoin Atu transforma itani hanoin, maka ita precisa conhece la ciencia ida nebe, maka bele hatur ita ho justu. Ne maka nesan oin haunia kolega, ka haunia bele unde hanona katak ciencia ML, marxista leninista. Ne, ciencia ida ke justu, mas dala barak, ema dihen ciencia ida ne magladiak, ciencia ida ne magladiak, ma be hawa karate te anesane, si ola gusta ciencia ML, ola gusta musuni liberdade rasi. Tamba ciencia ida ne maka bele atu transforma ita. Se how dia kolia kono bahawnia to contribui bana sound. Ia in primero how foi Morris mai. Agora how usa ropa most dit musa contribui bana sound. Ne contribuição ba desenvolvement. Se joven tu dida pronto para halo ninia bodruma ida nemus contribui ba desenvolvement. Se how Morris mai se ita mai usa sound voluntário sira. Por exemplo,